বকি তালিবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু গিনাউ বুনিও জিয়ার সেরিন তুবা সেরিন মুনতাকাম বাকে খলিফা জেনারেল কুলুমে চিকিলিফতে ফুসেরিন মামর বাকে মুনশি মুরতাদান বাকে খাদিম রাসূল সেরিন সালিহ বাকে মুনশি মুরতাদান বাকে ডিরেক্টর জেনারেল বু এনসিডি আলাজার মই আন্দ আক বলেন ওয়া ডিরেকশন জেনারেল বু এনসিডি আলাজার গিপ দি সান্তি ওয়াজির ডঙ্গাই আক ডঙ্গাই আক জাঙ্গলে কাট ইঙ্গা খামে নো নেক চি এনসিডি আলাজার dilen dokkelatem ci resultat yu am solo yi nga xameni yag nañu ko am at bu jot rawatina nak l'examen yi nga xameni ci mom lañu genn te ñaan mu nekk seen diglay gennaw lolu nak moy yekati kadom di fatali mbolem jangale kat yep ak directeur yi ni vacance ma ngi waje jeex année scolaire 2026-2027 ma ngi gëna jige ci ci kaw lolu nak direction générale bu insipi al azhar dogal na ni inscription yi ci mbolem école insipi al azhar yi fossiyene nañu ko door altiné fukki fan ak ñent ci wéru septembre 2026 fossiyene ko wéel nak ba altiné juroomi fan ci wéru octobre 2026 ñu door jang mi ci kaw lolu direction générale bu insipi al azhar si njitu serigne salifou mbacke mom cheikh murtada mbacke khadim rasoul ma ngi saxu ci mbolem directeur yi ak ñi nga xamni ci ñoy seytu walu jang mi ñu yégué ñi bëb yëmu jangalé liko délé ci njang bénu wéru octobre kon inscription yi ci mbolem insipi al azhar yi fossiyene nañu ko door altiné fukki fan ak ñent ci wéru septembre 2026 wéel ko ba 5 octobre 2026 ñu door jang mi mbolem directeur yi ak ñi nga xamni ci ñëré walu jang mi man nañu jégué ci seen bërepp liggéeyukaay liko délé ci njang bénu octobre ginaaw lolu nak serigne salihou mbacke directeur général bu insipi al azhar moy and ak mbolem wa direction bi di ñaanal mbolem école yépp ak jang kat yi ak jangale kat yi année scolaire jamm ak teewal wassalamu alaykum wa rahmatullahi ta'ala wa barakatuhu.

মক্কি তালিবেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু চিকিনি ফিয়াসু সেলিম মান্নর নাকে মন শেখ মুরতাদা আন্ডাকে খাদিম রাসূল সেলিম সালিহ নাকে মন শেখ মুরতাদা আন্ডাকে খাদিম রাসূল ডিরেক্টর জেনারেল বু এনসিটি আল আজহার আন্দোলন ওয়া ডিরেকশন জেনারেল বু এনসিটি আল আজহার জেপ ডিরেকশন বু এনসিটি আল আজহার সেলিম মুরতাদা আন্ডাকে গোরিয়ালা নেক চতুবা আলিয়া চসাউ জাকাই সেলিম মুরতাদা আন্ডাকে চিনিতু সেলিম চেরলো আন্দোলন ni nga xamanteni ci ñokoy jappalé ñoy marché bi sant yalla bu baax di sant mbolem wajuru dom yi nga xamanteni ci ñu leen jébal seeni dom ñu leen di jangal waye sant yalla tém ci ndam yim leen yag may ci l'examen yi bare ñu am 90% ci kaw lolu nak ñi xam leen ni inscription bi ñeel année scolaire 2026 2027 fofu seen nañ ko door 15 septembre 2026 woyal ko nak ba 5 octobre 2026 di bis bi nga xamanteni ci ci lañu fofu yene door jang ni école bi nak amna cycle primaire ba mu mat seuk liko dalé ci CI ba CM2 amna ñoo tém jardin ñeul tout temps yi nga xamé ni matu bu ñoo duggal école ñett section yépp amna fa mbolam ndaw yi nga xamé ci dem daw ak dina ñu dina examen yi ñaari diplôme lañu am moy bu institut al azhar ak bu état bi kon mbokk yi institut al azhar serigne murtada mbacké goor yalla ci touba aliya saw jakkay serigne murtada mbacké jëmé ke ci touba aliya ci nitu directeur serigne tiernolo ak mbolam ñukoy jappalé ñoo ngi yëkëti wat seen cadeau di fermi seen coloré seen digënté ak mbolam wajur doono yépp képp ko sa doon doon jàngé wala nga bëgg fa andi sa doom mu jàng ci ren 15 septembre 2026 numéro fonctionné nañ ko door wër ko ba 5 octobre 2026 ci lañu door jàng ni képp ko ci bëgg am lu gëna yar nak di nga mëna woté 77 633 88 57 77 633 88 57 numéro bi amna appel amna whatsapp ñoo ngi sant ñepp di gëreem ñepp tay sentu ñepp wa assalamu alaykum wa rahmatullahi ta'ala wa barakatuh.